0: আছে ভারতীয় ইসলামী রাষ্ট্র বিমান ক্রিকেট রাষ্ট্রদার কারণে ভারতে পাঁচ ওভার পক্ষে আমরা 32 রান মারতে পারি।
1: মনে খুশি তাই প্রভাবিত ক্ষেত্রে ভয় রেখো না বিতরণ ও পোষণ।

0: বিভিন্ন আইটেমের মৌসুমি বেমৌসুমি তরকারি কথা মজুমদার ফুল আমার চাল লাই তরকারি কথা মজুর ভাই পাই
1: কিষাণ চক্রে ঠিক আছে।

আগে যেটা করা গেছে তখন আমি যখন মানে তখন আমি যেটা করা গেছে এই কথাটা তারা তিন ব্যক্তি তিন প্রকার কথা বলি মিস্টার যে মহিলাটা

কিন্তু পরিবারের থেকে যদি কাজ লাগে রান্না করতে পারো তাহলে তাকে আগে চাকরি বার করো না ওরা তো মানে এই দোকানটা দেখে চাকরি নাই দোকানটা না দিকে মানে রাখলো

0: আইলে মথুরা সরকারি তথা ফুল ফসল গুজরাট বর্তমান রাস্তা সরবর উপহার করুমানি দৈনিক সমিতি তাজা সরকারি তথা ফল ফল
1: বিভিন্ন আইটেম ঔষধি বেমৌসুমি তরকারি তথা মথুরা ফুল অঙ্গুর চাল লগায় তরকারি

0: আরে কত তাহলে তো রাতে ডিসকাউন্ট করেছে
1: তিমরা প্রশ্ন তিমরা ভাবনা আমি তিমরা অনুভব অব মনে রাখো মায়া মিত্রতা শরীর সম্বন্ধ সুরক্ষা রাখুন জন্য এটা করা বুঝাও শোধাও আমি খুলে রাখা করো